0: मुकेश जी के आवाज़ पे ये दर्द भरी बयान आपके लिए पेश किया गया है आपका फाहन हिंदुस्तानी रेडियो के जरिए से। इस वक्त के लिए मेरे प्यारे सुनने वालों, आपको मैं दिल से धन्यवाद कहती हूँ। यहाँ से मैं विज्ञापन लगा देती हूँ और जो पहले मैंने कही है एक बार फिर दोहरा देती हूँ। विज्ञापन के बाद हर बुधवार की तरह आज ही श्री पंडित जी उपस्थित रहेगा हमको अपने ही मुखारविंद से सुंदर सा कथा सुनाने के लिए, तो इंतज़ार में है। उससे पहले हम विज्ञापन लगा देते हैं।
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling Sales. Telefoonnummer 070 365 22 47.
2: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Elektrische autorijders betalen dubbele btw bij het opladen via stroom van een vereniging van eigenaren. Vereniging Eigen Huis vindt deze situatie onterecht en vraagt staatssecretaris Eelco Ehrenberg om een passende oplossing. Bestaande alternatieven zijn volgens de belangenorganisatie namelijk volstrekt onuitvoerbaar voor appartementeigenaren. Bij de aardbeving van dinsdag in de Japanse regio Kamamoto zijn minstens 13 doden gevallen. Dat meldt premier Takaichi. De premier sprak van ingestorte gebouwen, branden en schade aan wegen. De beving had een kracht van 7 op de Shindo-schaal. Kort daarna vielen doden bij een explosie in een winkelcentrum en worden mensen vermist bij een ingestorte schoorsteen. Trump heeft ingestemd om Oekraïne licenties te geven voor de productie van Patriot-raketten. Dat zei Zelensky dinsdagavond in Washington na een ontmoeting met de Amerikaanse president. Hij sprak vervolgens met vertegenwoordigers van Amerikaanse defensiebedrijven en hoopt op een gezamenlijke productie. Trump had dit eerder deze maand al aangekondigd tijdens de NAVO-top in Turkije. Bij een zorginstelling voor jongeren in Beekbergen woedde vannacht een brand. Ongeveer 20 jongeren en hun begeleiders zijn geëvacueerd en één persoon is met spoed naar het ziekenhuis gebracht. De brand sloeg over naar bomen, waarna 186 kinderen van een nabijgelegen zomerkamp uit voorzorg naar Buslo werden gebracht. Ouders wordt gevraagd hun kind daar niet op te halen. En dan tot slot het weer. Vanochtend stijgt de temperatuur al snel naar zomerse waarde door een overvloed aan zonneschijn. Al halverwege de ochtend wordt op de eerste plek de temperatuur van 25 graden bereikt. Vervolgens loopt de warmte nog verder op. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Live vanuit onze high-tech studio in Den Haag. Vahon Hindustani Radio. Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling Sales. Telefoonnummer 070 365 22 47.
0: आपको हार्दिक से स्वागत है इस बुधवार के सुबह की कार्यक्रम जो लाइव एंड डायरेक्ट इस वक्त के लिए आपके लिए पेश हो रहा है। 9:02 गुजर गया है और तारीख मेरे प्यारे सुनने वालों, ये सातवां महीना जो चल रहा है ना इस साल के, तो आज मेरे ख्याल से 29 यूली हो चला है। हाँ, बुधवार है, बुधवार नहीं खन 20 यूली है और शुक्रवार को तो इस महीने का आखिरी दिन होगा, पर अभी तो काफ़ी दूर है, हम आज में जी ले, खुश रह ले।

0: हाँ, रात को खाओ पियो और दिन को आराम करो, ये आप कर सकते हो। जब हम छुट्टी मनाते हैं तो हॉलीडे पे हो तो हाँ, वर्कडाक पे तो हम ये नौकरी पे जाते हैं या जाना, वो सब ये काम नहीं कर पाएंगे। या आपको वही बेकल होना चाहिए जो आप कर सकते हो। या अपत्वरक मुतिवाल खुद अर्थ करो आँख को मसें सो दैट यू खुद कैन फंक्शनेरन। और जब हम छुट्टी से हैं तो वही तो बात है कि रात को खाओ पियो और दिन को आराम करो। लिखने वाला भी के तारीफ नहीं है। हाँ, 10:01 गुजर गया है मेरा दोस्त। यहाँ से मैं आपसे इजाज़त ले रही हूँ आज के लिए। स्वीकार कीजिए सेविका शांता की प्यार भरी नमस्कार। आपका आशीर्वाद रहे तो हम अगले बार फिर आपसे मिलेंगे। यहाँ से प्रोग्राम एयरिंग हम श्रवण करेंगे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं। सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 से लेकर शाम को 5 तक। अब टेलीफोन नंबर 07 3 2 7 4। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor Aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor Aan het Raam Zoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor Aan het Raam Zoet.
5: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Arrestatieteams hebben vannacht in Rotterdam en Eindhoven 3 jonge verdachten van 16 tot 19 jaar opgepakt. Het Openbaar Ministerie meldt dat de aanhoudingen plaatsvonden in een lopend onderzoek naar terrorisme. Woningen zijn doorzocht, maar details over de precieze verdenking ontbreken nog. Volgens ING zal in 2027 de helft van alle nieuwe verkochte auto's in Nederland elektrisch zijn. Die verwachting is gebaseerd op nieuwe Europese regels die autofabrikanten verplichten strenger aan uitstootnormen te voldoen. Lukt dat niet, dan riskeren ze forse boetes. Daardoor zullen fabrikanten elektrische auto's aantrekkelijker en betaalbaarder maken voor consumenten. Elektrische autorijders betalen dubbele btw bij het opladen via stroom van een vereniging van eigenaren. Vereniging Eigen Huis vindt deze situatie onterecht en vraagt staatssecretaris Eelco Ehrenberg om een passende oplossing. Bestaande alternatieven zijn volgens de belangenorganisatie namelijk volstrekt onuitvoerbaar voor appartementeigenaren. Bij de aardbeving van dinsdag in de Japanse regio Kamamoto zijn minstens 13 doden gevallen. Dat meldt premier Takaichi. De premier sprak van ingestorte gebouwen, branden en schade aan wegen. De beving had een kracht van 7 op de Shindo-schaal. Kort daarna vielen doden bij een explosie in een winkelcentrum. Er worden mensen vermist bij een ingestorte schoorsteen. En dan tot slot het weer. Vanochtend stijgt de temperatuur al snel naar zomerse waarde door een overvloed aan zonneschijn. Aan halverwege de ochtend wordt op de eerste plek de temperatuur van 25 graden bereikt. Vervolgens loopt de warmte nog verder op. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
6: Muziek en informatie. bij Vahon Hindustani Radio.

मुझे फर्क नहीं पड़ता दुनिया हंसे या ना हंसे, पर आप जो भी करें वह लोग का फितरत है। कुछ ना कुछ कहने के लिए कोई अच्छा कहता है, कोई आपसे प्यार करता है, कोई आपसे प्यार नहीं करता। कोई आपके लिए अच्छा चाहते हैं और कोई आपके लिए अच्छा नहीं चाहते, ये अपने अपना फितरत है। पर करना है जो आपको अच्छा लगे। आप अपने आप का हाथ पकड़ो और चलो मेरे यारो। हुब लाइफ ये कूल बाई वारम अवेयर, हुब लाइफ ये कूल बाई वारम अवेयर। ब्लैव हिड्रेटेड, ड्रिंक द हेल दाग डोर वोल्डोंदे वाटर, वर्मेड द फेल कफीने एन सुइकर हाउडेंदे ड्रांकन, फोग सिट्रोन मिंट ऑफ सियासाट टू आन ये वाटर, क्लेटजे स्लिम, ड्राग लोसे लिखते एन कतूने क्लेडिंग, vermijd donkere kleuren, ze nemen meer warmte op. Bescherm je tegen de zon, gebruik zonnebrand, de SPF 30+, voordat je naar buiten gaat. Draag een hoed of pet en een zonnebril. Vermijd directe zon tussen 11:00 en 4:00. Hou je omgeving koel. Zet ramen open voor ventilatie. Gebruik ventilatoren of afzuigventilatoren. Sluit gordijnen overdag om warmte buiten te houden. Eet licht en verse voeding. Kies voor lichte, zelfbereide maaltijden. Eet veel fruit, zoals watermeloen, komkommer, sinaasappel en yoghurt. Verfris jezelf. Neem een koude douche. Dep je gezicht en nek met een koud water. Ja, zeker, zeker. Wel doen drinken jouw beste afkoeling, jouw beste verkoeling. Wel doen, mijn lieve mensen. Drink regelmatig water, eet fruit en lichte maaltijd. Draag katoenen kleding, blijf zoveel mogelijk in de schaduw. Hou je lichaam en ruimte koel. Beter niet doen, te veel cafeïne of frisdrank. Zeer vette en zware maaltijden, dat zijn niet goed in de warme dagen. Naar buiten geen tijdens piekuren van de zon. Dus tijdens de piekuren liever binnen blijven. Overmatig gebruik van airco kan uitdroging

0: सॉन्ग फ्रॉम द मूवी हमराही, टाइटल सॉन्ग मुझको अपने गले लगा लो ऐ मेरे हमराही, 1963, शंकर जय किशन के साज पर हसरत जयपुरी के अल्फाजे और आवाजें थे, सुरों का बादशाह रफी साहब और मुबारक बेगम जी। हमारे प्रिय प्रिय श्रोताओं, अभी आप विज्ञापन सुनेंगे, देश विदेश का समाचार, उसके बाद मैं कार्यक्रम को आगे बढ़ाऊंगा, तो स्टे ट्यून ऑन, आप ही का आवाज है, जनता का आवाज है, फाहुन हिंदुस्तानी रेडियो का आवाज है। ब्रेक के बाद मिलता हूं यारो, कहीं जाना मत।
1: प्लस रेडियो सुनाते हैं साफ और स्पष्ट आवाज, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग की राज। आप भी ले द प्लस रेडियो और दूर दूर तक देश के कोने कोने में सुने फाहोन हिंदुस्तानी रेडियो की वाणी, डिजिटल ऑडियो ब्रॉडकास्टिंग आकाशवाणी।
2: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं, सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9 7 5 3 2 7 4। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
3: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. De Duitse autofabrikant BMW schrapt tot eind volgend jaar 8000 banen via natuurlijk verloop en vrijwillige vertrekregelingen. De autofabrikant kampt al langere tijd met hoge kosten en een zwakkere vraag door toenemende concurrentie uit China. Eerder kondigden andere grote Duitse autofabrikanten, net als BMW, al forse bezuinigingen aan. De bierverkoop in Nederland daalde in de eerste helft van het jaar met bijna 3%. De sector staat zwaar onder druk en vreest dat de aangekondigde accijnsverhoging per 1 januari de situatie verder zal verergeren. Alleen de verkoop van alcoholvrij bier steeg met zo'n 8%. Arrestatieteams hebben vannacht in Rotterdam en Eindhoven 3 jonge verdachten van 16 tot 19 jaar opgepakt. Het Openbaar Ministerie meldt dat de aanhoudingen plaatsvonden in een lopend onderzoek naar terrorisme. Woningen zijn doorzocht, maar details over de precieze verdenking ontbreken nog. Volgens ING zal in 2027 de helft van alle nieuwe verkochte auto's in Nederland elektrisch zijn. Die verwachting is gebaseerd op nieuwe Europese regels die autofabrikanten verplichten strenger aan uitstootnormen te voldoen. Lukt dat niet, dan riskeren ze forse boetes. Daardoor zullen fabrikanten elektrische auto's aantrekkelijker en betaalbaarder maken voor consumenten. Het weer nog. Vanmiddag stijgt de temperatuur op grote schaal naar tropische waarden van 30 tot lokaal 35 graden. Op de Waddeneilanden blijft het tot 25 tot 29 graden iets koeler door een zwakke tot matige zuidelijke wind. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.